0: আর দোয়া খুরব্বা বিদালু হিন্দু হান্দমা খুরব্বা আসে আলুগে বেরি রসখলা খোয়ে মিরার হকি আমাং খান লিবগেমবা রসেখম গা লব্বা ফাঁদে আদি এরসুগে আহুল বেরিং করে আল্লাহ হাসাই আখের দোহাং ইমা বি মিহুনা মেওয়া থাকুন রিজক দেব্বা ফাঁদে একলাঙ্গে ওয়াহি করে বি খাফির উজ্জ মিহায় দুনিয়ে গা কুড় হিন্দু কলগ্গে উফলাই আরাম থিমান রসখনাঙ্গে দেব্বা হুসিমে দেং নারকাগে আজাবগে তেরে এমিহাকু ফনুব্বা লব্বা হুসিমে এই হা দহা নুবাবগিম বা নিমিদুমেকে
1: কীরত কুরআনগ দিবে তরজমা দেম মিগেনস্তিনি সূরাতুল বাকারা নুওদিহ আবন আয়াতুম ফশায়গিন এ সূরাতুগে সাতেক 26 ওয়ান আয়াতুগে নিয়েলা তরজমা বিতাল দেব্বা ফওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: এংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডিহ নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: দিবেহ রাজ্যকে আডু
4: ದುಳಹೆಯ ದಿರಿಯುಳು ಮಕ್ಕ ದೊರುಹುಳುವಾದದೆ ಎಮ್ಮೆ ಮುಜರ್ರಿಬ್ ತಳುನಡಿಯಕಿ ದುಳಹೆಯು ಸಿಹತು
3: ದುಳಹೆಯು ಸಿಹತಕ ಮಗುಫಹಿಕೊದ್ದೆ ಎಮ್ಮೆ ಕಶವರು ಮಸ್ತರಕಿ ಡಾಕ್ಟರುಂಗೆ ಇರುಷಾದ್
5: ಲೇಮಚ್ಚದ್ದ ಎಮ್ಮೆನ್ನಕಿ ಕೊಲೆಸ್ಟ್ರಾಲ್ ಗೆ ಸೋಬುನ್ ಲೇಮಚ್ಚದ್ದ ಮೀಹುನೆನ್ನು ಎಮ್ಮ ಲೇಮಚ್ಚದ್ದ ಮಗುಫಹಿ ಕೊಡುವ ತಫಾತು ಕಂತತ್ತವಗೆ
6: মিহার ফিতি ফাইম বারে বাদান মিসাল কা ডিস্কিং এ চে বার পোডান না আর ফিতি পহরে যে আউম মি
7: হিতগে মাসলা দিমাওয়ানে মিহার একি মিহন দিমাওয়ানে একি কই গোতা
4: ডক্টর উম বীর শাদায়ক দুলাহি উদিরিউল মে বাট্টান কুরমা মগুফাই কুদ্দেনি
6: দুলাহি
3: ಕೊಮ್ಮೆ ಹುಕುರ್ದು ಹೆಗೆರೆ ನುವೆ ಜಹಾಯಿರು ಸ್ಟುಡಿಯೋ ಇಂ ವಗುತು
4: ಎಂಗಾ ಸತರಸ್ತೇಕ ಸಾಲಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅಡ್ಡಿಯ ನುವೆ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ದಿವೆಹಿ ರಾಜ್ಯಗೆ ಅಡು
6: ದುಳಹೆ

0: فقه السنة.
1: দুনিয়েকে হাতারু বিতু
2: রাজেগে উতুরা দেখুনু
1: খবর মাউলুমাত
2: হুট মেনেতি সবিস গডিরু
1: দিবহি রাজেগে আডু
2: এংহা সতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 98 মেগাহার্টজ এফএম ব্যান্ড
0: রাসূল বেকলনা নবী বেকলুং সিরাতকি ইরশাদা নসিহাতকে দম্মরে
3: এ দম্মরুগে আলিং হোদে তাজরবায়কে হায়াতুগে রাস্তা ফাসিয়ে গেঙ্গুস্তেনে আর কাটিয়ে
4: এ আর কাটিগে হি মাদমেয়া কোশার কুরাতকেচকি হেও হালাল তকেচং হদম
3: দিনু গেড়ুং গেনেস্তেনি
5: রাসূলুন্না নবীউ
6: হোমদুগে মেন্দুরুং আমরা দেচহায়রু রিপিট আঙ্গার দুগে হেন্দুনু আকড় তিরি হুঁ আদি পুদ দুগে রে তিহকড় তিরি হুঁ
3: হামাইকানি নুয়দিহ মেঘার্স দিনু গেড়ুং

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে গিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ হাশিফ আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুন আমর নুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পাতল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে ক দিহবন আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামে হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এং এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে হিতুগা কীরতে কুরআন মিমবরে দসওয়েফা নুয়া মি হেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু তিঙ্গড়ি 25 মিনিট কমি গেনস্তেনি মেদকে আসরু নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদো
3: আল্লাহু আকবার আল্লাহ

0: نعمة ربك فحدث. صدق الله العظيم.
1: تيسوي كيريت قرآن كيو
2: إلمي نورون هيتن آرو كروا ددونيه باجوركما مغو دكاده
3: تولهيو فودون تري উফাবের দিরুলমাকা রাস্তা ফাহিকতে
2: উম্মীদু আকদ্দি একানি বেরিকাম ফিলুয়াদে
3: দিবেহরাজ্জেগে আডু
2: ইংহা 47.49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
3: 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়াফ হবে, আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলুহু মা মানে দন্নাশিব আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাই আদি ইয়াইকু হাম ইফাদা এহেন ইচ্চবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: মে দিবেহরাজ গাড়ু হাইগাড়ে 30 মিনিট কমিগিন স্তেনি মিরে গিয়া শানমা দগতকে পাঙ্গিয়া পাঙ্গি তো
2: আল্লাহু আকবার আল্লাহ

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে ওয়াফ হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা আত-তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরে দেবে এভেস কামেগা মিহাকা কিয়া মামবু মেনুবে হামাকাশওয়ারুং কিয়া মামবু বানি হেও কাঙ্কাম গে।
1: ಮೀ ಇದಿವೆಹರಾಚೆಗಡು ಹತ್ತರುಗಡಿ ಸಾಳಿಸ್ ಅಮ್ಮಿನಟುಗ ಮಿಗಿನೆಸ್ತೆನಿ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾ ದೊಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ